শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনিলে আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর। সময় বর্তমান সকাল 6:10। আরম্ভ করিবা আজি সকালের আমার ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। কবি সূর্য বলদেব রথঙ্ক রচনার আরম্ভ করিবা আজির কার্যক্রম। কণ্ঠশিল্পী ভিকারী চরণ বলঙ্ক কণ্ঠরে। কেহি সরি কি প্রভু পণে নীলাদ্রি কেশরী কি, জাঠারে পুরিছি দুঃখী জনদয়া নখ ঠারু শিখা সরি কি, কেহি সরি কি প্রভু পণে নীলাদ্রি কেশরী কি। কণ্ঠশিল্পী ভিকারী চরণ বলঙ্ক কণ্ঠরে, কবি সূর্য বলদেব রথঙ্ক রচনা।

পতিত পাবন তুম্ভে করুণা নিধান তুম্ভ বিনা তারিবাকু নাহি কেহি আন। মধুসূদন রাওকৈ সুন্দর ভক্তি রচনাকু কণ্ঠরে সজাইথিলে শান্তিলতা ছোটরায় এবং প্রীতিনন্দা রাউতরায়। শ্রোতা বন্ধু, এই ভক্তিগীত সহ এইটি রাখুছু আজির ভক্তিগীতর আমার কার্যক্রম সঙ্গীতাঞ্জলি। অনুচিন্তা আমার পরবর্তী কার্যক্রম এবং পরে পরে শুনবে অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ্।

শ্রোতাবন্ধু কার্যক্রম শুনুলে আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী দিল্লির আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল সাতটা। আজ সারা দিনের প্রসারিত হওয়ার আমার কিছু কার্যক্রম সম্পর্কে শ্রোতাবন্ধু আপনার অবগত করাছু। আজ সকাল সাতটা পঁচিশ মিনিট্রে শুনবে পারম্পরিক ওড়িশী গীত ছন্দ ও চম্পু, পরে পরে শুনবে লঘুশাস্ত্রীয় সঙ্গীত। সকাল আটটা বাজে তিরিশ মিনিট্রে প্রচার করব পুরোনা হিন্দি কথাচিত্রর গীত, সুগম সঙ্গীত শুনবে সকাল আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট্রে। বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর প্রচার করব সকাল নটার। হ্যালো ডক্টর, আমার এই কার্যক্রম প্রচার করব দিন দশটার। কিছু ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রক নিয়ে কার্যক্রম গীতাঞ্জলি শুনবে দিন দশটা বাজে তিরিশ মিনিট্রে। নাটক বস্তানি প্রচার করব দিন এগারটায়, মূল রচনা শান্তনু কুমার রথ। দিন এগারটা বাজে তিরিশ মিনিটে শুনবে সুগম সঙ্গীত, পুণি থেকে প্রচার করব বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর দিন বারোটার। অপরাহ্ন পাঁচটার প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ, এনসিআরটি দ্বারা এই প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুনবে অপরাহ্ন পাঁচটার। নাট্যধারাটি শুনবে প্রহ্লাদ নাটকর দ্বাদশ ভাগ, পরিবেশন করবে শ্রী গুরুনাথ সাহু এবং সাথী, নলবন্টা গ্রামর শ্রী গুরুনাথ সাহু এবং সাথীঙ্ দ্বারা পরিবেশিত প্রহ্লাদ নাটকর দ্বাদশ ভাগ শুনবে অপরাহ্ন পাঁচটা বাজে তিরিশ মিনিটে আজ নাট্যধারা কার্যক্রমের। সন্ধ্যা ছটা বাজে পনেরো মিনিটে সন্থ তুলসীদাস কবি রচিত শ্রীরামচরিত মানসর অঞ্চলিশতম ভাগ প্রচার করব, পরে পরে শুনবে কার্যক্রম গীতটিয়ে দেশাত্মবোধক গীত সন্ধ্যা ছটা বাজে পঁচিশ মিনিটে। রাতে সাতটার শুনবে হিন্দি কথাচিত্র গীত এবং রাতে সাতটা বাজে পঁচিশ মিনিটে শুনবে জেলা হালচাল আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে সাতটা তিরিশ মিনিটে রয়েছে আমার কৃষি সংসার কার্যক্রম, আজ এতে হালচালে শুনবে জৈবিক চাষ। এই সম্পর্কে কতটুক আমার ডি ঘনশ্যামক সহ কথাবার্তা শুনবে আজ চাষি ভাইঙ্ক পাইলে, এবং বিপুলিঙ্গি গ্রাম পঞ্চায়েতর সফল চাষী পি নারায়ণ রেড্ডিঙ্ক সহ শুনবে কথাবার্তা আজ কৃষি সংসার কার্যক্রমে রাতে সাতটা তিরিশ মিনিটে। রাতে আটটায় প্রচার করব হিন্দি কথাচিত্র গীত এবং ওড়িয়া কথাচিত্র গীত শুনবে রাতে।

শ্রোতা বন্ধু কার্যক্রম শুনিলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সকাল 7:26। বর্তমানে আসন্ত শুনিব পারম্পরিক ওড়িশি গীত ছান্দ চম্পু। কার্যক্রমের আরম্ভে গোপাল কৃষ্ণ রচনার চম্পু গাইছেন শ্যামামণি দেবী।

দেবী, মিতালি চিন্নারা এবং ভুবনেশ্বরী মিশ্রঙ্ক কণ্ঠরে গীত শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম বেন্ড্র 106.6 মেগাহার্জ চোখে এবং প্রসার ভারতের মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে। সময় বর্তমান আমার পরবর্তী কার্যক্রম এর শুনবা লঘু শাস্ত্রীয় সঙ্গীত। কার্যক্রম আরম্ভ করা কিশোর কুমার কণ্ঠের এই গীতর রাগ ইয়মন উপরে আধারিত এই গীত কথাচিত্র সফর এই গীত।

শৈলেন্দ্রঙ্গ গীত রচনা শঙ্কর জয়কিষণ সঙ্গীতবদ্ধ কথাচিত্র সুরুষ্র এই গীত শুনিলে সারদা কণ্ঠে। শেষ হল পুরোনা হিন্দি কথাচিত্র গীতর এই কার্যক্রম। আপনি শুনছেন আকাশবাণীর ব্রহ্মপুর কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 100.6 মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতের মোবাইল আপ নিউজ অন এআইআর মাধ্যমে। আমার পরবর্তী কার্যক্রমে শুনবা সুগম সঙ্গীত। কণ্ঠশিল্পী রশ্মি কানন গো।

0: বলি ভাবি বসবে সেকেন্ড কি হবা আশা করবাটা কেন খারাপ কথা হলে জবরদস্তি করবাটা ভাল একা
1: এটা গোটে ভুল মানসিকতা আয় মধু আমি ভাবুছ আমি ছুয়ার ভাল করুছু কিন্তু বুঝি না পারবা যে তার দ্বারা পিলার কেতে ক্ষতি হয়েছে বুঝলু মধু থরে হর্স রেসনে গোটে মালিক তার ঘোড়া পছে বহুত টঙ্কা বাজি লগা ভাবিলা তার ঘোড়া সিওর ফাস্ট হবা আর যেতবে ঘোড়াটা ফাস্ট হয়ে গলা সেটা নেই তাকে গুলি মারি দেবা আচ্ছা তুই কহ মধু বস ঘোড়া রে কি মালিক রে
0: এইচিনির সময়াকে তো এটা গোটে বড়িটে বিষম কথা হয় দাদা কাহাকে আমি দোষ দেবা ঘোড়াকে না মালিককে আচ্ছা দাদা তাহারু কেনতা কেনতা লা তোমার ঘরে কহ মতে
1: সুমিত্রা সেদিন আর রাজাকে দিনে বি গালি নাই দি কি পিটি দি কিন্তু তার আগর ব্যবহার লাগি রাজার মন ভিতরে যেন ভয়টি সৃষ্টি হইলা সেটা দূর নাই পাত যেমতি লাগি বলি
2: লতানানি লতানানি
3: কা হল রাজা বাবু
2: মামা তো ঘরে নাই ন কাহি গলে
3: তোমার স্কুল কে যাইছন পরে প্রিন্সিপাল ডকেইছন আর তোমার রিজল্ট বাহবা কি কানা বলছিলে তো
2: রিজল্ট বাহবা মামা কে প্রিন্সিপাল কা রাজি ডকেইছন মুই তো এক্সাম রে ভল করিছ
3: ভল তো করিছ ডরুছ কা করিছে
2: এ লতানানি মামাকে আমার প্রিন্সিপাল কা করে ডকেইছন কহন লতানানি কহন
3: কিছি নাই রে
2: মতে ডর লাগুছে লতানানি মতে বহুত ডর লাগুছে
3: ও এ ডরবার কাণ আছে
2: যদি মার কমি যাইতিব মামা রাগি যাবে আর ফের মতে মারবে মুই এটা মরি গলি লতানানি
3: ও ছুছে তুমি ডরস রাজা বাবু আর ছ মাস হেলা ন মার তোমার দিয়ে হাত দৌছন হ্যাঁ পিটুছন পিটুছন কে কহ তো
2: নাই যে
3: তো কাই করুছ সে
2: কে জানে মতে বহুত ডর লাগুছে লতানানি
3: নাই ডর কিছি নাই ভি চলো টিভি চলাই দেউছে সুনা পিলা মেতাল বসিকিরে টিভি দেখো মুই বগিচান ফুল গছে পাইন দেউছে টিভি দেখু তো হ্যাঁ
4: ये जो तार पत्थर का

0: ধৈর্য ধর সুমিত্রা, আরে আমার রাজার কিছু না হয়ে, হসপিটালে তো আছে, ডক্টর মানে ট্রিটমেন্ট বি করুছন, বহুত জলদি ঠিক হয়ে যাবা।
1: খিড়কি টিকে চুয়া নিজর দিয়ে কিরাসিনি ঢালি করে নিয়া হেলে লগাই দেতা।
0: সুমিত্রা প্লিজ, সুমিত্রা আরে তুন পড়ো, সব ঠিক হয়ে যাবা।
1: আর টিকে দেরি হইতলে কেড়ে উন্নত হয়ে যাইতি দেখতা।
0: ভাগ্য ভাল, ঠিক টাইম ছিল, তা পৌঁছি গলা, নিজে পচে বিচারি পড়ি গলা, কিন্তু রাজা তো মচেই তালা। সুমিত্রা কিছু নেই, সে বি ঠিক হয়ে যাবা।
1: এই বর্ষ এক্সামে ফার্স্ট হয়েছি মো রাজা, এই কথা কইবার লাগি মতে প্রিন্সিপাল ডকেইলে, কেড়ে খুশিরে মই তাকে এই কথা কইমি বলি আসলা বেলকে।
0: কবে লো আমার রাজা ফার্স্ট হয়েছে,
1: ফার্স্ট হয়েছে, সেতর কম মার্ক আনিতলে বলি মই তাকে কেতে পিটলি, সব মোর দোষ, মোর ডরে হি সে তার রেজাল্ট খারাপ ইতিবা ভাবি নিজর দিয়ে নিয়া লগাই দিলা, মোর ভুল লাগি সে যে কেতে কষ্ট বাজে এই সব লাগি মুই নাই, মোর দিয়ে নিয়া লগাই দাও, মুই মুই ভি এত কষ্ট পাইমি।
0: না না সুমিত্রা, সুমিত্রা এত নাই হো, আমার রাজা ঠিক হয়ে যাবা, আমার রাজা ঠিক হয়ে যাবা। সুমিত্রা
2: সেদিন সুমিত্রা অ্যাবনর্মাল।

0: শ্রোতা বন্ধু, কার্যক্রম শেষে শুনিলে প্রদীপ কুমার দাসক কণ্ঠে এই গীত। শেষ হল সুগম সঙ্গীত কার্যক্রম। শুনুছন্তি আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র। কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 106.6 মেগাহার্জ যোগে এবং প্রসার ভারতের মোবাইল অ্যাপ নিউজ অন এআইআর মাধ্যমে। সমবর্তমান আমার পরবর্তী কার্যক্রম শুনিব বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্র।
1: और खुले हिंद प्रशांत क्षेत्र के लिए क्वाड के दृष्टिकोण के अनुरूप क्वाड विदेश मंत्री प्राथमिकता वाले क्षेत्रों में सहयोग बढ़ाने पर विचार विमर्श करेंगे और क्वाड के अंतर्गत की गई पहलुओं की प्रगति की समीक्षा करेंगे। भारत की यात्रा पर रवाना होने से पहले अमेरिका के विदेश